আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি, তাকে বলছি শুভরাত্রি, সকলকে ঈদের শুভেচ্ছা।